0: ব্যাটারি শপ নিউ কাঠমান্ডু ইলেকট্রিক ইলেকট্রনিক্স কুলেশ্বর কাঠমান্ডু ফোন নম্বর 5302678 5302678 লোকেশন কো লাগি গুগল গর্নুহোস ব্যাটারি শপ নিউ কাঠমান্ডু ইলেকট্রিক ইলেকট্রনিক্স
1: ইউ ক্যান ড্যান্স
2: ইউ ক্যান সিং অল ইউ গটা ডু ইজ
3: জাস্ট টিউন ইন
2: KIPS FM 98.3 MHz, your companion. The radio of new generation.
4: Amilai Sunhos, www.kipsfm.com Marfot. Just tune in, radio, naya generation ko.